रिमझिम सावन की बूंदे तू हर मौसम बरसाना, जो कम पर जाए सांसे तू मेरा दिल बन जाना, was Barish Banjana, gezongen door Payal Dev en Stibin Ben. Gaan we daar verder met Dilir Mehdi en Richa Sharma. Uit de film Action Replay is het volgende liedje in het programma Geeton Kelleher. Zorka Chattaka Hai Zoro Se Laga.

के थोड़ा थोड़ा प्यार हुआ है तुमसे सुसौंदर स्टीवन बेन। Volgend liedje in het programma Gitum Kelher is gezongen door Arijit Singh. Het komt uit de film Taraf en het is Tumse Bhi Zyada Tumse Pyar Kiya Hai.